জেজ গান বা ভাগ লৈছে জন্তু জুন 5 তারিখটাক জারি রাখবলে আছে। পাবলিক সার্ভিস আর কমিউনিটি ওরিয়েন্টেড পলিসিং কারণে কাম জারি রাখি কেনা কহিমা পুলিশ পর 33 হারি যা নহলে চুরি হওয়া মোবাইল ফোনস কান 5.86 লাখ টাকা নিচনা দাম তো বিচারি কেনা ঠিক মালিকান্ডগত ওয়াপেস করে দিছে। কহিমা পুলিশ পর কেছে কি সব 29 মোবাইল ফোনস কান্ডো যা এক মাহিনা আধা সময় রিকভার করে কেনা মালিকান্ডগতি দিছে। আগেদি 17 মোবাইল ফোনস কান 3 লাখ টাকা দাম নিচনা থাকে আর সাউথ পুলিশ স্টেশনে ওয়াপাস করে দিয়া পাশি বাকি থাকে 12টা মোবাইল ফোনস কান্ডো কমসে কম 2.14 লাখ টাকা দাম তো মালিকান্ডগতি নর্থ পুলিশ স্টেশনটি জুন 1 তারিখ দিছে। পুলিশ পর পুলিশ অফিসিয়ালস পর জানাই দিছে কি এই রিকভারিজ না করে আগে 4টা মোবাইল ফোনস কান 72,500 টাকা দাম তো কামিয়াব করে পাই কিনা নিজের মালিকান লগতে ওয়াপাস করে দিছে। নাগাল্যান্ড লগা ডাইরেক্টরেট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস পর একটা পাবলিক এডভাইজারি তো রেসিডেন্সিয়াল বিল্ডিংস আর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস কারণে সামার সিজন সময় ফায়ার সেফটি ডে ইস্যু করে দিছে। মিনিস্ট্রি অফ হোম অফেয়ার্স পর আদেশ দেওয়া লগা লাইন দিয়ে এডভাইজারি দিয়া পর মানুখান লগতে ইলেকট্রিক্যাল সার্কিট ওভারলোডিং না করে ওয়াইরিং আর এপ্লায়েন্সেস কান হতা হিসাব চাই রাখি আর এমার্জেন্সি এক্সিটস কান সাফা রাখি অনুরোধ করেছে। মানুখান লগতে হুঁশিয়ারভাবে এলপিজি সিলিন্ডার্স হ্যান্ডেল করে এমার্জেন্সি নাম্বার্স জানি রাখি আর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস লগতে ফায়ার প্রোটেকশন সিস্টেম রাখিয়া লগতে রেগুলার সেফটি আউটলেটস আর মক ড্রিলস কান রাখি জানাইছে। ডিপার্টমেন্ট বা মানুখান লগতে ফায়ার সেফটি গার্ডম খান মানি আর ইমার্জেন্সি সময় 101 ডায়ল করি অনুরোধ করেছে। একটা দিল্লি কোর্ট পা নিট পেপার লিক কেস দিয়ে 5টা আকিউজ কান লাগা জুডিশিয়াল কাস্টডি তো এই মাহিনা 15 তারিখ তাক বাড়াই দিয়া যা কালি জানাইছে। মানডে দি দোসরা 2টা আকিউজ কান 14 ডেজ জুডিশিয়াল কাস্টডি দি পঠাইছে। সিবিআই পর কেস দিয়ে এটা ডাক দিয়ে 13 আকিউজ কান গ্রেফতার করে লৈছে। আর প্রসার ভারতী এলাকা ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মস ওয়েভস ওটিটি তো নভেম্বর 2024 লাখ করিয়া পাশে 2 সাল নাবুং জাকে 1 কোর রিজিস্টার্ড ইউজার্স পার করেছে। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অফ ব্রডকাস্টিং পর কেছে কি এই কামিয়া পর দেশ লাগা পাবলিক ডিজিটাল মিডিয়া ইকো সিস্টেম লাগা গ্রোথে ডাঙর গাদম উঠাই দিয়া হয়েছে। মিনিস্ট্রি বা কেছে কি ইন্ডিজিনাস ডিজিটাল প্ল্যাটফর্মস বেশি চলাই কিনা বিশ্বাস করিয়া ইনক্লুসিভ আর কিসম কিসম কন্টেন্টই ইন্ডিয়ার দুনিয়া লাগা অডিয়েন্স লগতে দিয়াদো দেখাই আছে। আর এইটির আজি ফুজুর লাগা খবর ইমান দিয়ে শেষ করে আছি। শুনে থাকিবি সাম 7:10 নাগামিজ খবর আনি দিবলে আছে।

ভাল ফিল্ম মধুনীলেই শুনি থকা সব বিলাক ইয়াতে একটা দুইটা মেসেজেস আহি পুঞ্জি কিনে আছে লই কিনে পুরি দি আছে সারি হাজান খার্বি আংলং পরা লিখি কিনে পাঠাইছে চন্দ্রা টিমুং আর তারপর গুড মর্নিং উইশ লগতে আজি লাগা ফার্স্ট গানাটু মই লাগা পছন্দ গানা আছে শুনি কিনে বেশি খুশি পাইছে কই কিনা লিখি কিনা পাঠাই আছে চন্দ্রা টিমুং First of all, a very good morning to you. Apnar secondly, program de ahi gina shamil hoi gina apnar laga pasandita git ekta hoile bi hunibole paise apnar laga pasandita git thakise ashiki filmot pra ap tere bind jilenge ham ji ha moi lagabi ekta pasandita git ase apnar tune in korise aro apnar hunibole paise aro studio pra moi bi apnar laga pasandita git ekta hoile bi bajabo para to moi bi bisi khushi ase koi gina apnar ke janai di ase aro dusra message likhi gina pathaise suku Vibra Melody aro Melody prabi good morning wish kurase Melody a very good morning to you too bisi bisi khushi ase bahut din pasote ako wapas aji ahigina program lote ako juri gina likhi gina pathani mite huni daga sab bilak moi aro bi apnar khala messages khan loi dia hobo eta karne huribo kabhi ha kabhi na film ki gate music dise Jatin Lalit aro lyric Majrooh Sultanpuri

শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি দুসরা গীত আপনার খান শুনে থাকিছে কবি হা কবি না ফ্লেমত মিউজিক দিছিলে যতীন লালিত আর লিরিক মজরুত সুলতানপুরি আমি গালা প্রোগ্রাম আগে নালুই যাওয়া আগতে এতিয়া সময়তে আনি দিয়ে আছে কহিমা টাউন বিটর লগা রেল টাইমতে ট্রাফিক আপডেট মন খোলাপরা লই কিনা পিএইচ কিউ জাংশন মাজত লাগা রাস্তা ইতিয়া সময়তে নর্থ বাউন্ডে ট্রাফিক তো একদম ভারী দেখাই আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা আলাগ রাস্তা লোবলে ইচ্ছা আছে কইলে মানে আপনার খান লোব পারে ওল্ড মিনিস্টার্স হিল পরা লই কিনা জেল কলোনি পিএইচ কিউ জাংশন পরা লই কিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে তো হইলে মডারেট দেখাই আছে মানে ট্রাফিক তো মাজতে আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা হালকা ট্রাফিক দেখাই আছে এটি উপরে আপনার খান আলাগ রাস্তা লোব কইলে লোব পারে প্যারামেডিকেল পরা লই কিনা টি মডেল আর আইজি নহলে বা লেডিস মাইলস রোড ডিসিপি পরা লই কিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবী মডারেট ট্রাফিক দেখাই আছে মানে ট্রাফিক তো আছে কিন্তু ইমান ভারী বি নয় ইমান হালকা বি নয় মাজতে আছে আলাগ রাস্তা লোবলে মন খান লোব পারে টিসিপি পরা লই কিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পরা লই কিনা এনএইচ এ কে আর সেন্সাস পয়েন্ট নহলে বা ফুলবাড়ি পরা লই কিনা খুচজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট রাজু পয়েন্ট পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা দেবী নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবী মডারেট ট্রাফিক দেখাই আছে মানে ট্রাফিক তো মাজতে আছে কিন্তু আপনার খান আলাগ রাস্তা লোবলে মন আছে কইলে মানে লোব পারে সেন্সেস পয়েন্ট পরা লই কিনা এনএইচ এ কে হাইস্কুল জাংশন পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা আর এনএইচ এ কে জাংশন পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তাতে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দুইটা দেবী হালকা হালকা ট্রাফিক দেখাই আছে শুনে থাকা সববিলাক আপনার খানা জানকারি নিমিত্তে কই দিয়ে আছে যদি আপনার খান নাগাল্যান্ড সিভিল সেক্রেটারিয়েট ফেলে যাই আছে কইলে মানে ইটুকে নর্থ কহিমা কয় আর যদি আপনার খান পিয়ার হিল ফেলে আহি আছে কইলে মানে ইটুকে সাউথ কহিমা কয় এটু থাকিছে দশ বাজি সময় লাগা কহিমা টাউন বিটর লাগা রেল টাইমতে ট্রাফিক আপডেট আপনার খান প্রোগ্রাম লতো জুড়ি থাকিবি আকবি আনি দিয়া হব রেল টাইমতে ট্রাফিক আপডেট

আপনালোকে শুনি থাকিছে কাহনা ফিয়াৰ হে ফিল্ম কি গীত, মিউজিক দিছে রাজেশ রোশন আর লিরিক শ্রাবণ কুমার। ওয়েল শুনি থাকা সববিলাক আরবি মহিলাকা প্লেলিস্টে গীত খান আছে, কিন্তু এটা সময়তে মই আপনার খানা মেসেজ লই কিনা পুরি দি আছে, লিখি কিনা পাঠাইছে প্রোগ্রামটি এবার উম্মা বস্তি মককচুং প্রাচুবা কে জমির আর তার গুড মর্নিং উইশ লগতে লিখি আছে, ইউ আর নট গোয়িং টু গেট ভেরি ফার ইন লাইফ অন দ্য বেসিস অফ হোয়াট ইউ অলরেডি নো, বাট ইউ আর গোয়িং টু অ্যাডভান্স ইন লাইফ বাই হোয়াট ইউ আর গোয়িং টু লার্ন, এনজয়িং ইউর ওয়ান্ডারফুল প্লে লিস্ট কই কিনা লিখি কিনা পাঠাইছে চুবা কে জমির। A very, very good morning to you too. Alob din hoi se, apnar laga message na puri gina. Aji ako apnar laga message puri gina. Bisi bhal lagi ase, aro saath saathe apnar junto apnar laga soch share kuri gina, likhi gina pathai se. Ektam asol kotha ase, amikhan la jivante jimant amikhan jani gina ase, itu আগে লৈ যাবলৈ চেষ্টা কৰা নাই কৰিলে মানে তাতেহে ফাঁচি কিনা থাকিবলৈ আছে, কিন্তু আমি খান যিমান বি নতুন চেষ্টা কৰি কিনা শিকিব তেতিয়াহে জীৱনটো আগেতে কদম লৈ কিনা বাঢ়িবলৈ পাৰিব। তো আপোনাৰ একদম আচল আচল কথা লিখি কিনা সব মানুহ লগতে শ্বেয়াৰ কৰা নিমিত্তে বেছি খুচি আছে কৈ কিনা জনাই দি আছে। আৰু দুচৰা মেছেজ লিখি কিনা পঠাইছে ইয়াতে, জিনিবটোৰ পৰা হেকুত জিম আৰু তাৰ পৰা গুড মৰ্ণিং উইছ কৰি আছে, আৰু আই হোপ ইউ আৰ ফাইন কৈ আছে, আৰু তাই লগা চাইড টিভি একদম ঠিক ঠাক আছে কৈ কিনে লিখি কিনে পঠাই আছে। হেকুত আ ভেৰি গুড মৰ্ণিং টু ইউ, ইয়াতে চব ঠিক ঠাক আছে আৰু আপোনাৰ বি একদম ঠিক ঠাক থাকি কিনা প্ৰগ্ৰামটো আজি ফুজিৰ আহি কিনে চামিল হৈ কিনে লিখি কিনে পঠা নিমিত্তে বেছি বেছি খুচি পাই আছে।

জি লাগা দিনটো আপনার কারণে বি সবসে ভাল দিন হবি কই গে না মই লাগা সাইড পরা বি আপনারকে উইশ করি দিয়াছে। আর দুসরা মেসেজ আছে ইয়াতে বালিপাথার পরা শিকারী রংফর যোগেন্দ্র রংপি রমেশ পাত্র ভাইকন মুন্ডা আর অজলি মাস্ত্রী পরা বি লিখি গিনা পাঠাই আছে গুড মর্নিং উইশ করি গিনা। আর তার খান একদম খুশি পাই আছে কিলে মানে গানা বাজাই দিয়া খান একদম মজা লাগি আছে কই গিনা লিখি গিনা পাঠাইছে। শিকারী রংফর আর সাথী বিলাক আ ভেরি গুড মর্নিং আপনার খান সব আহি গিনা একসাথ প্রোগ্রামতে সাথ দি গিনা লিখি গিনা পাঠাইছে। আর সাথ সাথে গীত খান বি লই গিনা খুব এনজয় করে আছে মজা লই আছে বেশি খুশি আছে কই গিনা আপনার খান কিবি জানাই দি আছে। ইয়াতে লিখি গিনা পাঠাই আছে গ্রাম জসবাদী মধ্যপ্রদেশ পরা সুর রেডিও লিসনার্স গ্রুপ গুড মর্নিং উইশ করি গিনা আছে এফ এম ট্রাকুপন লাগা ফ্যামিলি সবকে। আই এম শিওর দিস মাস্ট বি সাপাত শৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ এটা তাখান আর সুর রেডিও লিসনার্স গ্রুপ কই কিনা লিখি কিনা পাঠাই আছে। এনি ওয়ে আ ভেরি গুড মর্নিং টু সুর রেডিও লিসনার্স গ্রুপ আর প্রোগ্রামটি আহি কিনা সামিল হওয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে। দুর্গেশ নাগনপুরী রাধেশ্যাম নাগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাংশ সুরজ কুমার ডাকসে সুরজ বর্মা ঋষভ কনক ভাবনা বর্মা প্রেমলাল বর্মা নিকেশ ধর্মেন্দ্রা আর মামতা ভাই বর্মা প্রবি গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে। ভেরি গুড মর্নিং টু দ্য বিগ ফ্যামিলি অফ দুর্গেশ নাগনপুরী। ওয়েল ইটু লগতে দুসরা গীত প্রোগ্রামটি এবার হরিব রাজু বানগয়া জেন্টলম্যান ফিল্ম কি গেট মিউজিক দিছে যতীন লালিত আর লিরিক দেব খোলি।

Raju Bangaya, gentleman, flim. মধুনীলে শুনি থকা সব বেলাক আমি খালনা প্রোগ্রাম বিশেষ করবলে লা সময় যে পুঞ্জি যায় আছে তো আপনার খান সবকে জানাই দিয়ে আছে এটার অল্প পছতে 10:20 হইলে ওয়ার্ল্ড নিউজ দিল্লিপরা ইংরাজিতে রিলে করে দিয়া হলিব আর আমি খান আকো লক করে আব 11:30 মই লই গিয়ে আহব এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গিজ প্রোগ্রামটি তো আজি ফুজি যিমান জনবি প্রোগ্রামটি আহি কিনা সামিল হয়ে কিনা আছে আপনার খান সব আকো ওয়াপাস আহি কিনা প্রোগ্রামটি সাথ দিবলে কারণে অনুরোধ করে কিনা লাস্ট গীত বাজাই দিয়ে আছে প্রোগ্রামত এইবার দোসরা গীত দিয়ে আছে শিকারী ফিল্ম কি গীত মিউজিক দিছে আদেশ শ্রীবাস্তব আর লিরিক সমীর

0: sab lagi
1: aro
0: itu bagan hoile bi as a farmer sob la kam bi sab lagi ini ga hoje kidiwa tu bisi duk pawo kidiwa tu bisi khushi para nija la kam kuriwo hoile bi bagan hoile kam farming farm de najela age de tu khola kam tu juldi uthina sob tu kurina nija la tefin tu pai kurina jajawo to hoi kidiwa tu bisi khushi para kam kuriwo ajitu bal bara kam krishi kole kali tu nijala kam tu itu fruits tu inega ulaina bal bara poisa do pawo to nijer tu ini aji sacrifice kuria tu kali we itu tu successfully harvest kuriwo to itu bapna kurina khushi para kam kuri
1: chai tu huni kina bisi khushi paise aro apni laga hisab te apni han lagai area maiki manuhan support na family bara hui community noile government laga sai para bi enough support pai inika feel koina nai
0: hoi kam kuri edo especially edo kiwila farm te tu hoi kam kuri thagena o paisa tu hoi kitiba tu farm kuria nimite department khan to paisa tu dina help kuri financially to kitiba tu hoi financially na holiwe o pipe na holiwe syntax itu khan tu dina o edo farm te ni o pani lagi she gule ni o cholabi ko na chuto pipe na hoi dangor pipe syntax itu khan tu dina o takya aro community laga site to be support pai
1: acha
0: tai kan poisa laga site para help nepari libe moi moi kan ge mod para bisi encourage kure aro satni kumba kan kiwi paliwo mon jai inega ke bi ase family laga ribe household responsibilities bisi thake
1: hoi
0: holebe moi la farming te focus kuri bi wena moi ke bisi support kuri di
1: itwi huni kina bisi khushi paise moi aro ekta question hudiwo mon jado itu kiwi farming do enough space na lagya manuhan karne khor laga backyard kha nishna chitu setup tv start kuri ulwe paru na nai na
0: hoi paru jabo kitchen la backyard tu chitu hulibi jaga do thakena o chili hulibi example chili hulibi danya hulibi edo mustard leaf hulibi ki khan palena nishna edo kiwi plant paliwole paribo
1: acha to apni laga kiwi fruits kan harvest kriya biche apni bi itu clinical sell aro marketing process to handle kri itu bi lok kui dio paro
0: hui itu kiwi harvest kriya biche de bakery kri hulibi aji kale itu photo kichina whatsapp de ni status ole update ni ra kri shule manu customer kan to iniga kiji lowo kena that we bikiri ho jai aro kumba of itu kohima office ste mo kan in itu kiji 50 no 60 kiji itu nishna lowo iniga customer alag alag te kohima do tate paina tate bra directly sell kure to itu kiwi do ya de busti de bisi baro na jai hole kohima de office de down the wind bikiri ne kuriye to offices de ene huge demand ase to kode kode hoile bi itu kiwi to bisi metha ase bisi bala ase hoina customer to bisi paina tate tate ra sob bikiri kuri jai
1: thik ase apni laga hisab te itu kiwi farming kuria bra apni laga life aro family laga livelihood te iku changes pa tikishna nai
0: hoi itu kiwi farming kuria pichle life de we itu changes kuria se itu hoi iku kwanishna iku dawai bi haliana to food items de we itu purely organic to moi first itu itu niger khala bi bisi important aro niger khala bi paina bisi khushi pa se aro fruits to hoi kiwi fruits to sobse bisi tu itu bakery kurela te pathaina poisa tu hoi pase তো পাই পয়সা তো পাই না এই কোটে কোটে কি করবলে মন আছে আর কি করব লাগে এইখান হিসাবতে সব তো নিজের বেশি হেল্প করে না এটা তো সাকসেসফুলি এই করিয়া তো মন খুশি আছে আর একটা কথা তো কিউই ফার্মিং এই করিয়া তো এই একলা নহে এই কিউই ফ্রুটস গুটি তো কোনবা দূরে কোনবা কালেক্ট করে না স্পেশালি মেচিওর ফ্রুটস খান তো লইনা এই বিজন বি করিয়ে তো কিউই নার্সারি এই মোস্টলি ভেরি সাকসেসফুল তো এই বি করে না ডিপার্টমেন্ট হলে বি পার্সোনাল হলে বি নার্সারি এই লইনা এই বি একটা বিজনেস একটা তো তো এই বেশি সাকসেসফুলি হয় না মান বেশি খুশি ভাড়া করে আছে দে
1: এই নিয়ে বেশি খুশি পাইছে আর আমি শিওর আমি আমার লিসনার্স বি এনকারেজ হয়ে না থাকিও বিনা এনেকা ভাবনা করে আছে আচ্ছা এটা তো আমি হান প্রোগ্রাম শেষ হইলে টাইম হয়েছে তো আমি হান লাগা লিসনার্স আউট দেয়ার মাইকি মানুষ মেজরিটি আছে তো আপনি তাইখানকে কি অ্যাডভাইস নইলে বি মেসেজ দিব মন চাই
0: হই এস এ উইমেন ফার্মিং লাগা কাম তো ইজি নহয় আর আজিকালি তো ক্লাস কি পড়িয়ে পুরিলে বি কাম নাপায় না আছে তো আর মাইকে খান তো সব কাম ছোটো মতো হবি সব করি বলে ট্রাই করবি দে এনেকা কই আছে আর মাইকে হলে বি ফাইনেন্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকিব লাগে আর আর বি মাইকে খান কিনেকা খর কাম করে এটু বি জানিব লাগে আর বাগান টিভি কিনেকা কাম করিব কাম করে এটু বি জানিব লাগে নহলে এটু বি নেজানে এটু বি নেজানে এনেকা করিছে বোলে সোসাইটি দিবি মানকে ইগনোর করি হয়ে যায় তো লাস্টে তো মাইকি খান একজন একজনকে এনকারেজ করে না সাপোর্ট করবি এনেকা মেসেজ দিয়ে আছে দে থ্যাংক ইউ
1: আচ্ছা মান বাসে কই দিছে আর আজি আপনি লাগা কিমতি সময় দিয়া কারণে ধন্যবাদ দিয়ে আছে
0: থ্যাংক ইউ
1: দ লিসনার্স আজি আমি হান শুনি পাইছে এন ইন্টারভিউ উইথ মিস আবি কিউই ফার্মার আর তাই লাগা হাত পড়া শুনি পাইছে তাই লাগা জার্নি এস আ ওমেন ফার্মার আর মই আপনি হালা ইন্টারভিউয়ার সিন্ধি সিং নকুমার থ্যাংক ইউ
2: শুনি থাকা সববিলাক আপনি হান শুনি পাইছে এন আউটরিচ ব্রডকাস্ট উইথ বিশ্ববি খাতে এতিয়া আপনি হান শুনি পাব আউ ডাইলেক্ট লাগা গান আর গান গাইছে আইনলা এন্ড ফ্রেন্ডস টাইটেলড আউ লংপাংকং
3: আও লংপাং কং আলি হা সিনামিয় লেনাম মোলো হং দন দং দপ নে মাং ইয়াং জং দং হম বনা জে জক কি বং দলো আম না ইউন কি লা পের মদম বন্ধাং আদন চিনো গো না উজন চংবা চে গন হাদিয়া গং হন আচে দিদা লাদ মা চে গম চুম্বং ইংসক কিম পোচে হমৃহন্দন নির্মঙ্গ তুমন দজং মনং দগং

এইটো আকাশবাণী এফ এম ট্রাকবেন 110 মেগাহার্টজ শুনি থাকা সবিলাক এতিয়া সময়তে আকৌ আনি দি আছে রেল টাইমতে কোহিমা টাউন ভিতর লগা ট্রাফিক আপডেট। মন খোলাপরা লই কিনা পিএইচ কিউ জাংশন মাজত লগা রাস্তা নর্থ বাউন্ডে তো হলে ভারী ভারী ট্রাফিক দেখায় আছে, কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখায় আছে। আলাক রাস্তা লোবলে মন আছে কইলে মানে আপনার এখান লোব পারে ওল্ড মিনিস্টার্স হিল পরা লই কিনা জেল কলোনি, পিএইচ কিউ জাংশন পরা লই কিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা টিবি নর্থ বাউন্ডে তো হলে একদম ভারী ট্রাফিক দেখায় আছে, কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখায় আছে। আলাক রাস্তা লোবলে কারণে আপনার এখন ইচ্ছা আছে কইলে মানে লোব পারে পারা মেডিকেল পরা লই কিনা টি মডেল আর আইজি নহলে বা লেডিস মাইলস রোড, ডিসিপি পরা লই কিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা টিবি নর্থ বাউন্ডে তো হলে ভারী ট্রাফিক দেখায় আছে, কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখায় আছে, মানে ট্রাফিক তো আছে কিন্তু মাজতে আছে। আলাক রাস্তা লোবলে মন খান লোব পারে টি সি পি পরা লই কিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পরা লই কিনা এন এইচ এ কে রেসেন্সেস পয়েন্ট আর ফুলবাড়ির পরা লই কিনা খুচ্ছে জে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট।

পনিতাকা সাবিলা গিয়াতে আপনার খেলা মেসেজেস গান আহিয়া শুরু হয়ে যায় আছে, তো শুরু করে দিয়ে আছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম শুনে থাকা সববিলাক আজি প্রোগ্রামটি আই কিনা সামিল হয়ে কিনা সবচেয়ে পহিলা মেসেজ লিখি কিনা পাঠাইছে ফুটসরপরা। দিস ইজ আইজেক শিখামো আর চুফুমে বস্তিপরা লিখি কিনা পাঠাই আছে, আর তারপর পছন্দ করেছে সনম তেরে কসম ফিল্ম কি গীত যুন টু 2016 রিলিজ হয়েছে, তো আপনার খান যদি টিউনে নাছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার খান পছন্দ করা লা গীত গাই আছে অরিজিৎ সিং।

Oni thaka sabila kami khala program age barhaya se aro program te a bar dusra git dia se I film ki git gaya se Ash King aro Sunidhi Chauhan yate anonymous writer ektabra anurodh kuri gina likhi gina pathai se dear anonymous writer bisi khushi ase aji first time apnar request kuri ase git apnar ke swagat kuri ase program te kintu apnar laga bhal naam aro apnar jun jagate thaki ase jaga laga নামবি আমি খানকে জানকারি দিছে কইলে মানে বিসি খুশি পাবো কই কিনা আপনারকে জানাই দিয়েছে এনিওয়ে মই আপনার পছন্দ করা লাগি লাইন আপ করে কিনা আছে হুনিবি আর এনজয় করিবি অ্যাশ কিং আর সুনিধি চৌহান লাগা ভাস্টিভ ফিল্ম আই

মাজুলী আসামপ্রা লিখি কিনে পাঠাই আছে দেবাশিষ হাজারিকা আর তারপরা পছন্দ করেছে কিসমত কানেকশন ফিল্ম কি গীত গাই আছে শ্রেয়া ঘোষাল আর মোহিত চৌহান দেবাশিষ আপনার ইতালগে টিউন ইন করে আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা গীত কিসমত কানেকশন ফিল্মত গাই আছে শ্রেয়া ঘোষাল আর মোহিত চৌহান।

হুনি থাকা সববিলাক আপনার খান শুনে থাকিছে আমনি সামনি ফিল্ম কিশোর কুমার লগা আওয়াজে আর এটা এটা আপনার খান শুনব নামাক খালাল ফিল্ম কি গীত গাই আছে আশি ভোসলে।

नमक हलाल फ्लेमट अपनालोके आशेबोसले लगा वास्ते हुनिले हुनि ढगा सब बिल्ला कामी खाला प्रोग्राम विशेष करबोलेला समय टे पुंजी जायसे আজি ন বাজি ত্রিশ মিনিট প্রায় এতিয়ালৈকে যিমান জন বি প্রোগ্রাম লোতে আহি কিনে জুড়িছে আপনার খান সব উপরে খুশি জানাই দিয়ে আছে তো শুনে থাকা সববিলাক আপনার খান জরি এনেকাহে বানাই রাখি থাকিবি কই কিনা আপনার খান সবকে অনুরোধ করে কিনা প্রোগ্রাম শেষ করব কারণে দিয়েছে রকি ফিল্মকে গীত গাই আছে কিশোর।

0: FM 드래곤 밴 News, music, and entertainment. FM 103 megahertz.
1: This is Akashvani Kohima FM Tracopan at 103 megahertz, bringing you the 4:30 p.m. traffic update for Kohima Town. From Mongkla to PHQ Junction, the status of traffic is light for northbound, that is towards Naglan Civil Secretariat, and light for southbound towards Pier Hill. From PHQ Junction to Mezzer Junction, the stretch is light for northbound and heavy for southbound. To avoid the heavy traffic, you can take the alternate route from Paramedical to T-Model to ID or Lady Miles Road. From TCP to Razu Point, the stretch is light for both northbound and southbound. Razu Point to Census Point, the stretch is moderate for northbound and heavy for southbound. To avoid the traffic, you may take the alternate route from Census Point to NHAK. From High School Junction to Census Point, the stretch is light for northbound and moderate for southbound. And finally, from NHAK Junction to Census Point, the stretch is light for both northbound and southbound. That's for the moment. We will be back once again at 5 p.m. for more traffic updates. Until then, take care and drive safe.
0: FM Dragon Band
2: 103 MHz
0: News, music and entertainment. FM 103 MHz.
1: Listeners, you will now listen to our Rural Connect program. Stay tuned.
3: We have new 15-point program for welfare of minority. Itu hole do kininga hole piche bari thaka manu aro duk dikter manu ki bi sai ike logote khusi bara ji jabo itu upote alag alag scheme anigene he rakhia sobse agere equitable availability of ICDS services koigene he rakhidi ase itu hole do integrated child development services ICDS schemes aim kininga kurigene ma ekta aro bacha khan ma pette bacha bukhya aro দুধ খিলাই থাকা মা ইটু খানকে উন্নতি আনি দিব দুধ দিগদার খান দে তাখানকে সাই দিব ইটু লাগা কাম খান সাই আছে অঙ্গনওয়াড়ি সেন্টার আলাগ আলাগ জায়গাতে খুলি গেনে থাকা আমি খান জানে ইটু খান বড়া খা লওয়া ফিনে বাচ্চা আর মা নিউট্রিশন ফিনে বি সাই যাই থাকে ইমিউনাইজেশন টিকা লাগাই যা হেলথ চেক আপ রিফারেল সার্ভিসেস প্রি স্কুল আর নন ফর্মাল এডুকেশন সাই যা একটা স্কিম আর প্রজেক্ট খান রাখি আছে অঙ্গনওয়াড়ি সেন্টার্স ব্লকস হিসাবতে রাখি থাকে বস্তি বস্তি খানতে রাখি থাকে এইটু খান তো কি কারণে আছে বলে তো মাইনরিটি কমিউনিটি পপুলেশন এইটু খানকে সহায় দিবলে দুঃখ দিগদারতে সাই দিবলে তাখান কারণে বেনিফিটস রাখি দিব কারণে এইটু খান সব চাই কিনে হে কাম করে যা একটা আছে এইটোর উপরে বি স্কুল এডুকেশন পরীক্ষা ফিনে সরুপরা তাখানকে বালপরা শিক্ষা দি কিনে আনিব কারণে সর্ব শিক্ষা অভিযান নহলে বি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম কই কিনে হে রাখি আছে এইটু খান তো গভর্নমেন্ট স্কিমস নিচিনা পরা হে কাম করা একটা আছে এইটু লাগা নিচে পরা বাচ্চা সরু হয়ে কিনে ঠিক স্কুল দে যাব না পারে খানকে বি সাই আর স্কুল দে যাই থাকা আলাগ আলাগ জায়গা বস্তি কলোনি এইটু খান তো হলে বি মানুষ কিমান জি যাই আছে পিছিয়ে বাড়ি দুঃখ দিগদার মানুষ কিনেগা জায়গা একটাতে আছে এইটু খানকে সাই কিনে কুড়িয়া ইয়াতে বি রাখি দিয়ে আছে আর বি আলাগ আলাগ জায়গা নিচিনা আলাগ আলাগ কথা জায়গা জায়গাতে থাকে ইটু নিচিনা ইডিয়া উর্দু ল্যাঙ্গুয়েজ এই বি শিকাই দিব কারণে মানুষ খানকে কাম দিয়ে আছে রিক্রুইটমেন্ট যাই আছে পোস্টিং এইটু খান দিয়ে আছে ইটুটো সেন্ট্রেল এসিস্টেন্ট পড়াই হে সাই যা ইয়াতে দিকে আহি কিনে প্রাইমারি নহলে বি আপার প্রাইমারি স্কুল খান দিবি বাচ্চা খানকে উর্দু কথা এইটু শিকাই দিব কারণে যিমান এইটো দরকাৰ আছে এইটো কাৰণে চাই দিব কাৰণে ইয়াতে বি মতলব ৰাখি আছে তাৰ পাছতে মাৰ্ডেছা এডুকেশ্যন এইটো হ'লে বি চেণ্ট্ৰেল প্লান স্কিম এটা আছে আৰু এইটো হ'লেতো এৰিয়া ইণ্টেনচিভ মাৰ্ডেছা মডাৰ্ণাইজেশ্যন প্ৰগ্ৰাম এইটো খান লৈ কিনে হে কেনেকুৱা পৰীক্ষা খান এডুকেশ্যনেল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ এইটো কাৰণে চাই দিব চবটো আনি কিনে কোন মানুহ পিছিয়ে পাৰি আছে বেকৱাৰ্ড কৈ থাকে মাইনৰিটিজ কৈ থাকে এইটো কাৰণে উঠাই দিব কাৰণে জানকাৰী দিব কাৰণে এডুকেশ্যন দিব কাৰণে মতলব বি ৰাখি কিনে হে কামটো কৰি আছে এইটো কামটো প্ৰগ্ৰাম এটা হিচাপে নহ'লে বি ছাবষ্টেঞ্চিয়েলি ষ্ট্ৰেণ্ঠেন কৰি দিব কাৰণে কামটো চলাই দিব শিকাই দিব কাৰণে হে ৰাখি দিয়া এটা আছে মানু পরীক্ষা পিনে ভাল আছে হলে বি তাখান লাগা নাম তো হারাই যা নহলে বি খুশি বি না জানাই দিয়া এনেকা দিন আইছে। কিন্তু এটা পিএম 15 পয়েন্ট প্রোগ্রাম নিচেতে হলে তো স্কলারশিপস এটু খানকে বি দিলাই দিব লাগা ইয়াতে মতলবতে রাখি আছে। এটু লাগা স্কিম তো প্রি মেট্রিক হবি পোস্ট মেট্রিক হবি স্কলারশিপ কোন পরীক্ষাতে মানু আগিয়েতে নহলে বি সবসে ভাল জায়গাতে আছে। মানু পিছিয়ে বাড়ি থাকি আছে কলি বি তার পরীক্ষাতে ভাল আছে দরকার থাকি আছে এটু খানকে সাই দিব কারণে ইয়াতে স্কলারশিপস ফর মেরিটোরিয়াস স্টুডেন্টস ফ্রম মাইনরিটি কমিউনিটিস কই কিনে হে মতলব রাখি কিনে সাই যাই আছে। তারপরে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার কই থাকা মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন কই কিনে এটু হলে তো গভর্নমেন্ট হে সব এসিস্টেন্ট খান দিব আর মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন এটু হলে বি তাকরা করব কারণে এটু কাম তো ঠিক পারা এক্সপান্ড আর চুলি যাব কারণে হে কাম তো সাই যা ইয়াতে বি রাখি দিয়া দেখে। তারপরে ইকোনমিক অ্যাক্টিভিটিস নহলে বি এমপ্লয়মেন্ট এটু কান দি হলে বি সব মানুষ একে পাব লাগে কোয়া ইকুইটেবল শেয়ার ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এমপ্লয়মেন্ট কই কিনে ইয়াতে বি রাখি দিয়া পাই আছে। এটু হলেও সেলফ এমপ্লয়মেন্ট নহলে বি দিন দিন দে হাজারা যা এটু খানকে ঠিক হিসাব দে সাই দিব লাগা ইয়াতে রাখি আছে। এটুকে স্বর জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কই কিনে রাখি আছে। সেলফ এমপ্লয়মেন্টে নিজের কি পারি আছে এটু আনি কেনে জীবন জি যাব কারণে বস্তি বস্তি জায়গাতে হলে বি কিনিকা হলে তখন কি পারে আছে এটুতো আনি কেনে জীবনতে জি যাব কারণে নহলে বি তখন কি পারে আছে তাতে কি রাস্তা পারা তখন গিয়ে মদব পারিব অ্যাসিস্ট্যান্ট এটু বি সাই দিব কারণে পরিবার আলাগ আলাগ তা লাগা জায়গা হোক তো আলাগ আলাগ থাকে আনিছে না। এটা 15 পয়েন্ট নিচেতে ইয়াতে বি একটা দিয়ে রাখিয়া তো দুঃখ দিগদার থাকা মানুষ দিন দিন হাজারা কামাই কেনে যা মানুষ এটু কান কিবি তখন লাগা ইনকাম জেনারেট করব কারণে তখন

কি পারি আছে তাতে বি মদপ আর ডর হিসাব দিব কারণে কাম খান তো চাই আছে। তাতে ব্যাংক ক্রেডিট নিচিনা নহলে বি গভর্নমেন্টাল সাবসিডি নিচিনা এই খান বি প্যাকেজ আলাগ আলাগ আনি কেনে তাখানকে দিলাই দিব লাগা কাম খান তো করে আছে। আর মানু লাগা জীবনতে কোনোবা ফিজিক্যালি মানুষকে না পুঙ্চিয়া নহলে বি মেন্টালি হবি ফাইন্যান্সিয়ালি হবি মানু পিছিয়ে বাড়ি থাকা মানু থাকে। তো ইটু লাগা প্রোগ্রাম নিচেতে ইনিগা থাকা মানুষকে বি আলাগ রাস্তা পাড়া সাই দিব লাগা মতলব খান তো রাখি দিয়ে আছে। ইটু SGSY ইটু খান হলে বি বেনিফিশিয়ারিজ ইয়াতে আহি কেনে বাক লইছে গলে তো কিনেগা মানু পিছিয়ে বাড়ি মানু বি আনি কেনে বাক করি কেনে একে লগতে জি যাব তখন লাগা ইনকাম নহলে বি দিন দিন দরকার খান তো জুড়ি কেনে যাব লাগে। ইটু খান বি পভার্টি লাইন ইটু খান তাক বি সাই দি কেনে কাম করে যাব লাগা বস্তি বস্তি জায়গা খান দেবি ইটু কাম খান দিলাই চুলি যা ইয়াতে পারা দিকে খালি ইটু নহয় কিন্তু ইয়াতে স্বর্ণ জয়ন্তী সাহারা রোজগার যোজনা কইকিনে SSRY কইকিনে দুইটা মতলব আনি কেনে ইয়াতে চাই থাকে। ইটু হলে তো আর্বান সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম আর একটা তো আর্বান ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম কইকিনে USEP আর UWEP কইকিনে দুইটা মতলব মেজর কম্পোনেন্ট রাখি কেনে হে সাই যায় ইয়াতে দেখে। ইয়াতে হলে তো পার্সেন্টেজ মানু আমি গান গাও ফিনে হব পারে টাকা পয়সা ফিনে হব পারে মানু পিছিয়ে বাড়ি থাকা ইটু খান কিমান জন আছে আর কিনেগা সাই দিলে ভাল হব ইটু তো এয়ারমার্ক ঠিক করি কিনে হে মানু পিছিয়ে বাড়ি থাকা মানু গান কিবি আনি কেনে উন্নতি দিব কারণে মন খুশি করে দিব কারণে দিন দিন জি যাব লাগা তা লাগা জীবন সাই দিব লাগা কাম খান তো করে যায় আছে। আর বি একটা তো সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কইকিনে SGRY কইকিনে ইটু লাগা মতলব তো দিন দিন কামাই কেনে যা মানু এডিশনাল ওয়েজেস আলাগ পারা তখন লাগা দিন লাগা কামাই তো বড়াই দিব কারণে আর কাম খান উলাই কেনে বস্তি বস্তিতে তখন দিন দিনতে কামাব পারে রাস্তা খান ইটু খান কিবি খুলি কেনে যা ইয়াতে দেখে সোশ্যাল হবি ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার হবি ইটু খান ফিনে হলে বি সাই দিব লাগা ইটু মতলব নিচেতে পাই থাকে। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড প্রোগ্রাম কইকিনে NREGP কইকিনে 200 ডিস্ট্রিক্টে কাম করে যা দেখে আর SGRY ইটু হলে বি একে লগতে আহি কেনে কাম করিয়া SGRY আর NREGP ইটু দুইজন তো মিলি কেনে ডিস্ট্রিক্ট আলাগ আলাগ জায়গাতে কাম করিয়া দেখে কোনোবা ডিস্ট্রিক্টে পৌঁছিয়া নাই হলে বি পৌঁছাই দিব কারণে করিব কারণে সরকারি তো চেষ্টা করে আছে। ইটু দুইটা মার্জ করি কেনে কাম খান করে যাই আছে কোয়া নিচিনা ইতিয়া আহি কেনে NREGPতে কিমান জন নাপাই কিনে আছে এলোকেশন ইটু হিসাব তেহে বেনিফিশিয়ারিজ চুনি কেনে কাম খান চাই যাব লাগা ইয়াতে দেখে ইটু নিচিনা ইতিয়া পার্সেন্টেজ এলোকেশন ইটু এয়ারমার্ক করি কিনে কিনেগা হইলে আলাগ আলাগ বস্তি খানতে ইনফ্রাস্ট্রাকচার ইটু খানতে মতলব লই কেনে কাম চাই যাব ইটু খান সব তো সাবস্টেনশিয়ালি পপুলেশন অফ মাইনরিটিস ইটু খান হিসাব করি কিনে হে চাই যাব লাগা মতলব খান তো দেখি আছে। আর বি একটা আপগ্রেডেশন অফ স্কিল থ্রু টেকনিক্যাল ট্রেনিং কই কিনে হে রাখি আছে ইটু হইলে তো লার্জ প্রপোর্শন হিসাবতে মাইনরিটি লাগা পপুলেশন ইটু খান চাই কেনে কিমান জন টেকনিক্যাল ওয়ার্ক নহলে বি দিন দিনতে কামাব লাগা হ্যান্ডিক্রাফ্টস হব পারে তার কি পারি আছে ইটু খানতে সাই দিব লাগা মদব দিব লাগা ইয়াতে বি দেখে ইটু খান চাই যা সময়তে টেকনিক্যাল ট্রেনিং আলাগ আলাগ ট্রেনিং তারিকা জানকারী দি কেনে তাখান কি পারে আছে ইটু চাই কেনে হে তাখান লাগা দিন দিন কামাটো উঠাই দিব কারণে কাম ইয়াতে বি চাই যা দেখে। ITIs খান আলাগ আলাগ জায়গা এরিয়া খানতে আমি খান শুনি থাকে তো ইটু খান জায়গাতে হলে বি মাইনরিটি কমিউনিটিস ইটু খানকে আনি কেনে তাখান লাগা জায়গাতো দিব কারণে আপগ্রেড করে দিব কারণে ইটা সেন্টার্স অফ এক্সেলেন্স কই কিনে হে আলাগ আলাগ সিলেকশন দি কেনে সেম বেসিস খান দি কেনে হে সাই যা মতলব ইয়াতে বি দেখে ইটু উপরতে আরো বি একটা এনহ্যান্সড ক্রেডিট সাপোর্ট অফ ইকোনমি অ্যাক্টিভিটিস কই কিনে হে ইটা ন্যাশনাল মাইনরিটিস ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কোঅপারেশন NMDFC কই কিনে
1994 সেট আপ করে একটা দিকে ইটু পারা সাই দিব লাগা তা লাগা অবজেক্টিভস তো হলে কিনিকা হলে বস্তি মানুষ আর দুঃখ দিগদের পিছে বাড়ি থাকা মানুষ ইটুখানকে টকা পয়সা ফিনে দিন দিন কামা প্রমোটিং ইকোনমিক ডেভেলপমেন্ট একটিভিটিস কই থাকা ইটুখান দেবে তাহানকে আনি গেনে সাই দিব লাগা মতলবটু দিকে ইয়াতে সরকারি পারা যি হলিবি তাহানকে হকটু আর শক্তিটু দিলাই দিব কই কিনে হে এন এম ডি এফ সি ইটুখান পারা আলাগ আলাগ ইকুইটি সুপোর্ট খান দিয়ে নহলিবি তাহান কি ভাবনা করে কিনে শুরু করবলে আছে ইটু এচিভ করব কারণে মদব দিয়া ইয়াতে বি দিখে ইটু লাগা নিচেতে আহি গেনে ব্যাংক ক্রেডিট এসেনশিয়াল সাই দিয়ে সেলফ এমপ্লয়মেন্ট হব কারণে তার শুরু হব কারণে ইয়াতে টকা পয়সা ফিনে হবি আর আলাগ আলাগ রাস্তা ফিনে টার্গেট একটা রাখি কেনে হে তাহানকে সাই দিব লাগা মতলবটু দিখে ইরুখান তো ফিক্সড ডোমেস্টিক ব্যাংকস কই কিনে বি কই থাকে সেক্টর আলাগ আলাগ খান সব আহি কেনে হে ইয়াতে ভাগ লবলে পারা আহি কেনে এন্টার এলিয়া নহলে বি এগ্রিকালচারাল লোন লোন টু স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এন্ড স্মল বিজনেস রিটেল ট্রেড চলাব কারণে লোন দিয়া ইরুখান সবটু ইয়াতে পারা মতব পা একটা আছে সেলফ এমপ্লয়েড পার্সনস নহলে বি এডুকেশন লোনস হাউজিং লোনস মাইক্রো ক্রেডিট ইটু নিচিনা আলাগ আলাগ মতলব পিছে বাড়ি থাকা মানুষ দুঃখ দিগদার মানুষ ঠিক পারা মন দিকেনে কাম করব মানুষখানকে মদব দিব লাগা ব্যাংক ক্রেডিট ইটু রাস্তা বি খুলি কিনে থাকা দেখি থাকে ইটু লওয়া সময়তে অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টেজ একদম লাগি থাকা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং ইটু খান সাই কিনে হে ক্যাটেগরি আলাগ আলাগ টার্গেটেড পিছে বাড়ি থাকা মানুষকে হে ঠিক চাব লাগা মতলবটু জুলি থাকে আর বি একটা তো রিক্রুটমেন্ট টু স্টেট এন্ড সেন্ট্রাল সার্ভিসেস কই কিনে হে মতলব রাখি কেনে পলিস পার্সোনেল হব পারে স্টেট গভর্নমেন্টস ইটুখান পারা হে তাহানকে হক আর হকটি রাস্তা খান দেখাই কিনে স্পেশাল কনসিডারেশন দি কেনে পিছে বাড়ি থাকা মানুষকে উন্নতি করে দিব লাগা মতলব বি ইয়াতে রাখি আছে সিলেকশন কমিটি একটা রাখি কেনে কোনটো ঠিক লাগি আছে দরকার আছে এটু খান চাই কিনে হে একটা মতলব পারা মদব দিয়া রাস্তা একটা আছে এরিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট মতলব নিচেতে সিমিলার একশন ইটু নিচিনা আলাগ আলাগ জায়গা রাস্তা খানতে রিক্রুটমেন্ট নামতে দিলাই দিব লাগা সেন্ট্রাল পুলিশ ফোর্সেস ফিনি হলেবি চাই দিয়া ইয়াতে পারা জানকারি পাই আছে লার্জ স্কেল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইটু খান হলিবি যাই কিনে রেলওয়েজ হব পারে নেশনেলাইজ ব্যাংকস হব পারে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস ফিনি হব পারে ইটু খান সব জায়গাতে আলাগ আলাগ ডিপার্টমেন্ট যুন জুড়ি কিনে আছে ইটু খান হে চাই কিনে আর মিল মিলাপ হয়ে কিনে তাহানকে কনসিডারেশন রাখি কিনে রিক্রুটমেন্ট আলাগ আলাগ দিব কারণে মাইনরিটি কমিউনিটিস ফিনে সাই দিব লাগা মতলব ইয়াতে বি রাখিয়া দেখে ইটু লাগা স্কিমটো হলে তো ক্যান্ডিডেট কোন জায়গায় পিছিয়ে বাড়ি থাকি মানুষ আছে হক আছে গভর্নমেন্ট ইনস্টিটিউশনস নহলে বি প্রাইভেট কোচিং ইনস্টিটিউটস এই দোকান হলে বি তাতে বড়াই কিনে তাহানকে উন্নতির রাস্তা দেখাই দিব লাগিয়া ইয়াতে বি মতলব একটা রাখি আছে আর বি একটা তো ইম্প্রুভিং কন্ডিশনস অফ লিভিং অফ মাইনরিটিস কই কিনে একুইটেবল শেয়ার ইন রুরাল হাউজিং স্কিম কই কিনে হে মতলব একটা রাখি আছে ইটুকে ইন্দিরা আওয়াজ যোজনা আই এ ওয়াই কই কিনে হে গড় বানাব কারণে টকা পয়সা দিয়া নহলে বি কি সামান লাগি আছে ইটু খান বি চাই দিব লাগা মতলব একটা রাখি আছে ইটু লাগা নিচেতে হলে বি পার্সেন্টেজ টকা পয়সা ফিনি হব পারে ফিজিক্যালি ফিনান্সিয়ালি টার্গেটস ইটু খান চাই কিনে হে ইন্দিরা আওয়াজ যোজনা নিচে পারাই কোন দুঃখ দিগদারে আছে কোন পাব লাগা ঠিক তা লাগা হক আছে ইটু খান তো চাই কিনে হে যা বস্তি বস্তি দিবি দেখি আছে ইটু কাম খান পা মদ পা তো ইন্দিরা আওয়াজ যোজনা ইটু লাগা নিচে পারা হে পাই থাকা বুঝিব লাগে আর বি আহি কিনে ডাঙর জেলা খানতে মাটি নাথাকে গড় নাথাকে ইটু খানকে হলিবি আর চাই দিব লাগা স্কিম একটা তো ইন্টিগ্রেটেড হাউজিং এন্ড স্লাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম কই কিনে আই এইচ এস ডিপি কই কিনে হে জওয়াহরলাল নেহরু আর্বান রিনিউয়াল মিশন কই কিনে হে রাখি আছে ইটু সেন্ট্রাল গভর্নমেন্ট পারা স্টেটকে দিব ইউনিয়ন টেরিটরিজ খানকে দিব এনেকা হয়ে কিনে কিনিকা হইলে জেলাতে হলিবি দুঃখ দিগদার পিছে বাড়ি থাকা মানুষকে চাই দিব ইটু লাগা বেসিক সার্ভিসেস খানটো পাই থাকা একটা আছে ইটু লাগা বেনিফিটস প্রোগ্রাম ইটু হলেতো কোন পিছে বাড়ি থাকা কমিউনিটিতে আছে মেম্বার একটা আছে জেলা ডাঙরতে হব পারে
যাই কিনে সিটিজ এই খান হব পারে এই খান হলে বি মানু বহিব লাগা এই ফিনে সাই দিয়া ইয়াতে পারা হে দিখে আর মতলব একটা তো প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কমিউনাল রাইটস কইগেনে একটা মতলব রাখি আছে জাগা জাগাতে কেতিয়াবা জানি কেনে কেতিয়াবা না জানি কেনে এক্সিডেন্ট হয়ে থাকা বেশি দেখি থাকে জাগা খানতে সাইসে গলে তো পিছিয়ে বাড়ি থাকা মানুষকে দাবাই দিয়া নহলে বি ছাড়ি দিয়া তাখানকে তাখান লাগা হক তো দাবাই দিয়া বেশি দেখি থাকে এইটু খানকে সাই দিব লাগা কেতিয়া কোনোবা দুঃখ দিগদার নহলে বি সরম পা এনেকা জাগাতে থাকিছে গলে তার কি লাগা মতলব পারা এনেকা পাই আছে এইটু খান বি চাব কারণে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এইটু খান পারা হে আগে আহি কেনে পিছিয়ে বাড়ি থাকা মানুষ লাগা হক হকটি খান তো দেখাই দিব লাগা আর তাখানকে ডিফেন্ড বাঁচাই দিব লাগা কাম খান বি রাখি দেয়া পায় কেতিয়াবা এইটু খানকে লগ পা সময়তে প্রসিকিউশন ফর কমিউনাল অফেন্সেস এইটু খান বি থাকে কেতিয়াবা এইটু খানকে সিভিয়ার একশন লব লাগিয়া সময়তে হলে বি পিছিয়ে বাড়ি থাকা মানুষ দুঃখ সুখ মানুষকে তো এনে হারাই দিয়া নামাই দিয়া এনেকা থাকে কিন্তু এতিয়া এইটু খানকে আলাগ পারা সাই দিব লাগা বাঁচাই দিব লাগা তাখান লাগা রাইটস তাখান লাগা হকটু ঠিকতে আনি দিব লাগা স্পেশাল কোর্ট নহলে বি কমিউনাল অফেন্সেস এইটু খানকে বাঁচাই দিব লাগা কাম খান বি সাই দি কিনে যা একটা আছে আর বি রিহেবিলিটেশন অফ ভিকটিমস অফ কমিউনাল রাইটস কই কিনে কোন কিতিয়া দুঃখ এক্সিডেন্টালি পাইছে নহলে বি তাখানকে নিয়ম না থাকা পড়া সরম খেলাইছে এইটু খানকে বি আরো বাঁচাই লবলে তাখানকে মদব দিবলে তাখান জীবনটো সেফ সুরক্ষা রাখিব কারণে ইটু অ্যাসিস্টেন্ট রিহেবিলিটেশন এইটু খান বি রাখিয়া ইয়েতে পড়া পাই থাকে।

0: FM 드래곤 밴.
1: 103
0: 메가 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가 헤르츠.
2: 이도 아카시바니 코히마 FM 드래곤 밴 103 메가 헤르츠 모이 바스바지라가 트래픽 업데이트 니에세 포 코히마 타운. Moncla, Wara PHQ Junction tak traffic itya northbound moderate se aur southbound light se. PHQ Junction to Mezzer Junction tak traffic itya northbound light se aur southbound heavy se. American alternate route no lead dusra route lo le mun hule. Paramedical to team model to IG or Lady Miles Road te lo le parwo. TCP to Raza Point tak traffic itya north aur southbound data de bhi light se. Razu Point to Census Point tak traffic itya northbound the light ase aur southbound the heavy ase. Alternate route lole mun huile Census Point to NHA kire lole parwo. High School Junction to Census Point the traffic itya northbound the light ase aur southbound the moderate ase. Aur lastly NHA ki junction to Census Point tak traffic itya north aur southbound dita de bhi light ase. That's it for the moment. We will be back tomorrow at 10 a.m. for more traffic updates. Until then, take care and be safe on the roads.
3: Bumblebee Society tu bacha thik thak thakia aro bacha disabled khan logot 10 sal upor kam kurikena ahi ase aro yate ami khan bacha disabled thua khan logot kam kurikena aha samne dikhia tu bacha bishibi chuto time te timely development science khan ignore kurile dangor hua samne duk ditari lok pai thake joldi para jani lua aro hohai kuria para ekta bacha laga jivan tu bishi bodli dikhibo paribo ekta bacha ek sal napuncha age ma baba early science kunuba sai thakibole laga khan tu itu ase নাম মাতিয়া নহলি বি আওয়াজ দিয়া সামে সুকুপরা আপনার লাগা চেহারা সা পাঁচ আর আট মহিনা হওয়া টাইমতে গাও রোল করিব পারিয়া মাথা ঠিক পারা বুখিব পারিয়া নিজর গাও বুখিব পারিয়া মাথা ভাল পারা ঘুরিব পারিয়া বেড়া বলে নহলে ঘুরিব পারিয়া নিজর উঠিব পারিয়া ছোট স্টেপ লব পারিয়া সাপোর্ট লই কিনা বেড়া বলে শুরু করিয়া ইটু ওপরে দিয়া খান কোনোবা অলপ দেরি লই আছে কইলে আপনার লাগা বাচ্চা আর্লি গাইডেন্স আর জলদি মদত পা পারা লাভ পাব যদি আপুনি আপোনাৰ লগা বাচ্চা ডেভেলপমেণ্ট কাৰণে মন চিন্তা থাকিলে নহলে বি ৰাস্তা লাগিলে বাম্বলবি আৰ্লি ইণ্টাৰভেনশ্যন চেণ্টাৰ আপাৰ এগ্ৰি কলনি কোহিমা নাগালেণ্ডতে কণ্টেক্ট কৰিব পাৰিব নহলে বি ইটো ফোন নম্বৰতে কল কৰিবি 9863084990 নহলে বি 6009345870
4: Those who build the

0: Those who build the nation with their hard work and pride. ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
1: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
0: With new labor codes, every worker can now rely on simpler, stronger and more modern social security. Over 165 hospitals, seamless online services and a legacy built on trust.
1: ESIC, 75 years of standing by every worker, every single day.
2: ESIC, chinta se mukti.
0: Those who build the nation with their hard work and pride. ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
1: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
0: With new labor codes, every worker can now rely on simpler, stronger and more modern social security. Over 165 hospitals, seamless online services and a legacy built on trust.
1: ESIC, 75 years of standing by every worker, every single day.
2: ESIC, chinta se mukti.
3: FM Dragoban
4: 103 MHz.
3: News, music and entertainment. FM 103 megahertz.
5: Good evening, listeners. It is Akashvani Kohima. FM Tragapan 103 megahertz. Today, apni gan program huniya se. Arite huniya hobo live phone-in program, request program. So, RJ Jacob apni gan sab ke welcome kuriya se, swagat kuriya se, namaste aro salam koi na jana idea se. Aro apni gan ek number de dial kuriwo pare 0370223036. Maar ek bar koi idea se 0370223036 ইটো নম্বৰটো ডায়েল কৰিছে কলে মই আপোনাক লগা কলটো ৰিসিভ কৰি কিনা আপোনাক ৰিকুৱেষ্ট গানটো বজাই দিব কিন্তু আপোনাক বি ঠিক ঠাক জানি কিনা ৰেডি ৰাখি কিনা আপোনাক কোনটো গান শুনিবলৈ মন আছে ইটো লগা টাইটল সং প্লাছ ফিল্ম লগা নামটো ঠিক ঠাক জানি কিনা আপোনাক ডায়েল কৰি দিলে টাইমটো না যাব এক বৰবাদ নহ'ব কিনা মই আপোনাক কৈ দিয়া আছে এইটো কাৰণে আপুনি আমি ঠিক ঠাক ভাবি কিনা কি ফিল্ম শুনিবলৈ মন আছে এইটো মই কৈ দিলে ভাল কিনা মই আপোনাক মাং কৰি আছে ৱাইল লিচনাৰ্ছ গান কলটো অলপ আহি যা আছে এতিয়াৰ পৰা চ' মই কল ৰিচিভ কৰি আছে হেল্ল'
6: হেল্ল'
5: হেল্ল'
6: নমস্কাৰ ছাৰ
5: নমস্কাৰ নমস্কাৰ
6: অমল বসুমতারী কই আছে স্যার
5: ওকে অমল কবি কি নিগা আছে আপনি
6: ভাল আছে হলি দি আজি বহুত তুফান বৃষ্টি আহি গেছে হাবাবি পানি বি ইতিয়া পুরা হে গিরিছে এ পিএম পুরা
5: ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আজি কিন্তু ইতি এনিগা সিজনে আছে যাতে তো সব
6: হয় হয় হয় কিন্তু বহুত গরম থাকিছিলে ইতিয়া তো অলপ বরকন আইকেনা অলপ ঠান্ডা হয়ে যাইছে
5: ওকে

0: Hello.
1: Hello, sir. Good
0: Hello.
1: evening.
0: Good evening. Sunita, na?
1: How are you, sir?
0: Oh, কেনে আছে?
1: ভাল আছি, sir.
0: Okay, বৰখন আহি আছে তাতে?
1: আজিতো অহা নাই, ওলাব আহিছিলে, আজি অহা নাই।
0: অ, কেলে ওলাব আহিছে?
1: নাজানে, তাইৰ লগত আহিবলৈ মন নাথাকিলে ওলাব।
0: আচ্ছা। কেনে এতিয়া গৰম আছে নেকি?
1: এই গৰম বি আছে, ঠাণ্ডা বি আছে,
0: আপুনি
1: মাত্ৰ বাহাৰ বাহাৰ
0: দোকানতে আছে নেকি এতিয়া?
1: হয় দোকানতে আছে স্যার, অলপ সাইডতে আইসে হলে
0: ওকে, কিলো সাইতে যাইছে, মাঝতে
1: স্যার।
0: থাকি না কথা গুলো লাগে।
1: নাই মানে না, আমার শেষে থাকছে না স্যার।
0: ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আজ কি গানা শুনি বলে মনে আছে সুনিতা?
1: মা মুভি আছে নাকি?
0: মা মুভি?
1: হ্যাঁ
0: মই চাও চাব দে একবার দে।
1: পূর্ণা আছে।
0: পুরনা না মা থাকিব নিচিনা আছে দে। ওই মা আছে, ওলবি দুইটা গানা আছে দে, মে জঙ্গল রাজা ও এসি কই বাত। হ্যাঁ
1: জিত আছে নি? জিত
0: জিত,
1: জে ডবল ই জিত।
0: ওকে সাই সাব দে মই একবার দে। ও জিত আছে, ওলবি জিত টিভি একটা গানা আছে তো, ইয়ারা ও ইয়ারা, এটা লাগাই দিব?
1: নালাগে স্যার,
0: এটা না লাগে তো। কোনটা?
1: দিলওয়ালে, দিলওয়ালে পুরনাওয়ালা,
0: দিলওয়ালে?
1: পুরনাওয়ালা।
0: ওকে, দিলওয়ালে তো বেশি আছে, ওই পুরনা ভি আছে।
1: নতুন তো না লাগে, মানে মাঝে লাগা তো।
0: ওকে, কোন তুই ইয়ে লাগো আছে উনি দিলওয়ালে? আচ্ছা,
1: মই চালতে পারো দেখি স্যার।
0: কিতনা হাসিন চেহারা থাকে তো।
1: হ্যাঁ এই তো মুভি তো হয়, মানে ছাত্র জন্ম মে তে দিতে।
0: কোন তো কোন তো সাতো জন্ম মে তেরে।
1: হ্যাঁ হ্যাঁ
0: ওকে
1: হ্যাঁ
0: ওকে, ঠিক আছে, বাজাই দিব।
1: ওই স্যার, স্যার গান গান মাগি মাগি মাগি না পুরোনো হয়ে গেছিল স্যার, নতুন
0: ওই
1: নতুন গান আনিব লাগে স্যার।
0: ঠিক আছে, তো মই কইছি না, এটু টাইম লব তো, এটু না একবারে নহয় কিল, মানে এটু খান কুরিয়া দিবি অলপ টাইম লই তো, আর মেকানিক স্টাফ কমতি হয়ে গেছে না, কাম কুরিয়া মানুষ কমতি আছে, এটু কারণে এটু খান কাম করবলে দিকদার আছে, এটু মানে আপনি হান কোয়াতে মই বি ইয়াদ করি আছে, হদাই ইয়াদ করি
1: হয়েছে
0: দিয়ে।
1: স্যার, মানে হোটাই মাগি থাকে না, এটু খান তো মানে হুনি বলে আসলে গেছে না, আসলে খতম হয়ে যাইছি।
0: ঠিক আছে ঠিক আছে, তখন কে ডেডিকেট করবো তো?
1: তারপর বিমল বসুমতারী, অমল বসুমতারী, অঞ্চলা বসুমতারী, দেহাচল বসুমতারী, ধনঞ্জয়, ভাইকন মন্দা, দেবাশী হাজরিকা, ফাগুরাং, কাসিম আলী, লাকি, মন্দিরা,
0: ওকে ওকে, সব লিসনার্স কানকে না শুনি থাকে এখন না। ওকে ওকে, থ্যাংক ইউ দে সুনিতা, আপনি ফোন করে দিয়া কারণে।
1: ঠিক আছে স্যার।
0: ওকে ঠিক আছে, ভাল থাকিবি দে।
1: ওকে স্যার,
0: ওকে,
1: বাই বাই।
0: বাই বাই। ওয়াল লিসনার্স কান, এটা শুনবো আপনার কুমার শানু আর অলকা ইয়াগনিক লগা ওয়াস্তে ফিল্ম আছে দিলওয়ালে।

0: ওয়েলকাম ব্যাক আপনি খান সামলাগা খবর শুনে আছে। ডিমাপুর পুলিশ পর একটা মাইনরকে জুড়ি কিনে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস লাগাই কিনে থাকিয়াদে ডিটেইল বা ছানবিন করব নিমতে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা চাবলে বহাইছে। বাচ্চা লাগা গার্জেন খান বা এফ আই আর লজ করিয়া পিছিয়ে ডিমাপুর উইমেন পুলিশ স্টেশন দে ভারতীয় ন্যায় সংহিতা আর পি ও সি এস ও অ্যাক্ট নিচে একটা কেস দার্জ করেছে। ভিক্টিম লাগা স্টেটমেন্ট হিসাবতে পুলিশ পর দুইজন মানুষে ও ওয়াটি মেরন জামিয়ার 43 বছর আর চক্তি মংবা আও 37 বছরকে গ্রেফতার করেছে। তাইজনকে বি আগে পুছতাছ নিমতে পুলিশ কাস্টডিতে হিরাসতে লৈছে। পুলিশ পর নাগরিক আর মিডিয়া খানকে ভিক্টিম লাগা প্রাইভেসি মান রাখি বলে এপিল করেছে আর বাচ্চা লাগা পেহচান খুলি বলে জানকারী খান শেয়ার নকরব কারণে কৈছে আর জানাইছে কি এনেগা নিচিনা খোলা সাধু কানুন নিচেতে সাজা পাওলে লাগা অপরাধ আছে। ডিমাপুর পুলিশ পর ভরসা দিলাইছে কি ছানবিন্দু পুরা করবলে আর দেরি নকরিকিনা চার্জশিট ফাইল করবলে পুরা কোশিশ করে আছে। নাগাল্যান্ডে চাইল্ড হেলথ কেয়ার সার্ভিসেসতে একটা ডাঙর বাড়াবাদে নাগা হসপিটাল অথরিটি কহিমা এনেছে কিন্তু ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ডস নিচেরে ন্যাশনাল মুস্কান সার্টিফিকেশন প্রদেশতে পয়লা ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে কিনা পাইছে। এনেছে কিন্তু এপ্রিল 17 তারিখ আর 18 তারিখতে মুস্কান ন্যাশনাল অ্যাসেসমেন্ট লৈছে আর মে 18 তারিখতে সার্টিফিকেশন মঞ্জুরি দিছে। হসপিটালতে পুরো 93.11% মুস্কান স্কোর হাসিল করেছে। তাই লাগা দরকার হিসাবে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট নিউট্রিশন রিহেবিলিটেশন সেন্টার আর পিডিয়াট্রিক্স অপিডি সব 90% ওপর স্কোর করছে। মুস্কান ভারত সরকার লাগা ইনিশিয়েটিভ আছে আর ইটু পাবলিক হেলথ ফেসিলিটিসতে 12 সাল তক লাগা বাচ্চা খান নিমতে যতন করিয়া লাগা কোয়ালিটি ভাল করবলে ধ্যান দিয়া লাগা আছে। ভারত যা 12 সাল দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা ভবিষ্য লাগা স্বপ্না দীক্ষিয়া লিডারশিপ নিচেরে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লাগা প্রিন্সিপাল চলাই কিনা চিনিব পারিয়া বদলাভ করেছে। ইটু সময়তে মোদী সরকার বড়া গরিব কিষাণ মাইকী মানুষ খান আর নজওয়ান খানকে বাড়াবা দিবলে আর তাইখান লাগা বিকাশ নিমতে বেশি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস খান করেছে। আকাশবাণী নিউজ পর যা 12 সাল দে দরকার সেক্টরসতে সরকার লাগা কোশিশ খান ওপরে একটা খাস ফিচার আনি দিয়েছে। আজি আমি খান লাগা আমি খান সরকার বড়া মিডল ক্লাস খান লাগা বিকাশ নিমতে সরকার বড়া লওয়া কদম খান ওপরে ধ্যান দিয়েছে একটা রিপোর্ট।
1: যা 12 সাল সরকার পড়া কিসিম বদলাব পড়া ইন্ডিয়া লাগা মিডল ক্লাস লগতে এম্পাওয়ার করে দিয়েছে। আসাম ট্যাক্সেশন মজবুত ব্যাংকিং ইন্স্যুরেন্স আর পেনশন ব্যবস্থা পড়া ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ভরাই দিয়েছে। নতুন ট্যাক্স রিজন নিচেতে থিও ফ্ল্যাগ টাকা তাক কামাই করে খানকে সালতে জিরো ট্যাক্স আছে। মিডল ক্লাস কারণে জিএসটি পড়া কিছু লাভ দিয়ে কিনে ট্যাক্সেস আসান বানাই দিয়ে আর খরচা কমতি করে দিছে। 2015 পড়া শুরু করিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা আর্বান কোড় মানুষ সুরক্ষিত গড় দিয়ে কিনে জীবন বদলি করে দিছে। সব মিলাই কিনে 1.25 লাখ গড় সেনশন করিয়াতে 98 লাখ ওপর ঘর পুরা হয়ে যাইছে। নহলে দেশতে বেনিফিশিয়ারিস দিয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্যা যোজনা পড়া স্বচ্ছ দেখভাল কারণে সুরক্ষা দিবলে 43.52 কোর হেলথ কার্ড বানাই দিছে। ইতর প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পারি যোজনা কেন্দ্র খানতে 50-80% কমতি করে কিনে কোয়ালিটি জেনেরিক দাওয়াই খান দিয়ে আছে। সাল 2015 শুরু করে কিনে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পড়া বি এম্পাওয়ারমেন্ট আর মজবুত হাতিয়ার একটা হয়ে যাইছে। এই স্কিম নিচেতে এটা তাক বেনিফিশিয়ারিস খান 40 লাখ কোটি টাকা লঞ্চ দিয়েছে। কামাই ভরাই থাকিয়াতে আর সবিতা ভরাই থাকিয়া ইন্ডিয়া লাগা মিডল ক্লাস দেশ লাগা গ্রোথ এম্বিশন আর আহি থাকিয়া সময় আগে ভরাই দিবলে কাম করে আছে। কোন আকাশবাণী নিউজ কহিমা
0: জেনেবততে দুই দিন লাগা কমিউনিটি ফার্স্ট রেসপন্ডার ইউথ ট্রেনিং কার্যক্রম আজি শেষ হয়েছে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আই আর সি এস নাগাল্যান্ড আর নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পড়া মিলিগিনা অর্গেনাইজ করিয়াদে ট্রেনিং হইলে নজওয়ান খানকে দরকার ফার্স্ট এইড কাম খান এমার্জেন্সি রেসপন্স টেকনিক্স জখম হওয়া খানকে চাবলে আর ডিজাস্টার খানদে তিয়ারি থাকিয়া শিকাবলে ধ্যান দিয়া লাগা আছে। মিডিয়ার লগতে কথা কইনা জেনারেল সেক্রেটারি আই আর সি এস নাগাল্যান্ড আখালে ভি খামু কইছে ট্রেনিং দুনিয়া ভর দে আর নিজের জায়গা দেবী বাড়ি থাকিয়া দিকটার আর ডিজাস্টার্স লাগা জবাবতে কদম লওয়া লাগা আছে।
2: We have collaborated together to train our youth intensively with basic first aid trainings because if anything happens in your town or anywhere in the community, we need the youth to come out and assist and protect people, help people. And therefore, this community first responder training has been organized.
0: পুরা মিলাই কিনা 25 নজওয়ান রিপ্রেজেন্টেটিভস আলাগ আলাগ অর্গেনাইজেশনস পর জেনে বোধদে কার্যক্রম দে হিসা লৈছে। মিস খামো কৈছে এনেকা নিচিনা ট্রেনিংস 12টা ডিস্ট্রিক্টস নিচিনা দে আগে বড়া লৈছে আর বাকি বাচ্চি কিনে

প্রোগ্রামটি দোসরা গীতা কেউ শুনব আপনাদেরকে অরিজিৎ সিং লগা আওয়াজে আছে ফিল্ম আছে বওয়াল আর একটু গীত লিখিয়া হয়েছে মনোজ মুন্তাশির আর মিউজিক দিয়া হয়েছে মিঠুন